আজকের বিশেষ দিন, আজ বাংলার মহান পথিকৃত শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী দিবস। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, কিন্তু বাংলার পঞ্জিকা অনুসারে 12ই আশ্বিন 1227 সালে আজকের 30শে সেপ্টেম্বরে উনি জন্মগ্রহণ করেন। তাই আজকের দিনটিও আমাদের বাঙালির কাছে বিদ্যাসাগর যিনি তার জন্মদিবস।

মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা সান্ধ্য অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের জানাই।

তার অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্যের জন্য লাভ করেন তিনি বিদ্যাসাগর উপাধি, অর্থাৎ বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাণীতে আমরা শুনি মানুষের জীবনের সার্থকতা শুধু নিজের জন্য বেঁচে থাকার মধ্যে নয়, অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা। এই বাণীর মূল বক্তব্যই তাই, মানুষ শুধু নিজের সুখ স্বার্থ ও সাফল্যের কথা ভাববে না, একজন প্রকৃত মানুষ সেই যে নিজের জ্ঞান সামর্থ্য ও সময়কে অন্যের উপকারে কাজে লাগায়।

0: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে কথা বলার সময় আমরা সাধারণত যে বিষয়টি সবচেয়ে বেশি তা হলো নারী শিক্ষা এবং বিধবা বিবাহ প্রচলনে তার অবিস্মরণীয় অবদান। কিন্তু এর বাইরেও তার ব্যক্তিত্ব ও কর্মজীবনের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে বাংলা সমাজ ও সংস্কৃতিতে তা চিরস্থায়ী দাগ রেখে নারীদের কল্যাণে অবদানের বাইরেও বিদ্যাসাগরের অন্যতম প্রধান দিক ছিল বাংলা গদ্য ও শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণ। তাকেই বলা হয় বাংলা গদ্যের জন্ম। এর আগে বাংলা গদ্যের কোনো নির্দিষ্ট কাঠামো বা শ্রুতিমাধুরতা ছিল না। তিনি ছেদচিহ্ন বা যতিচিহ্নের সঠিকভাবে ব্যবহার চালু করে বাংলা ভাষাকে একটি সুশৃঙ্খল ও গতিশীল রূপ দেন। তার রচিত বর্ণপরিচয় আজও বাংলা ভাষা শেখার প্রথম ও শ্রেষ্ঠ হাতেখড়ি।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19 শতকের বাংলায় নারী মুক্তি, নারী শিক্ষা এবং নারী অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তৎকালীন সমাজে নারীদের প্রতি হওয়া চরম অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। বিদ্যাসাগর মনে করতেন সমাজকে উন্নত করতে হলে নারীদের শিক্ষিত করা বাধ্যতামূলক। তিনি আরো বলেছিলেন যে শিক্ষা হলো জীবনের অমূল্য সম্পদ, এর আগমন কেবল ব্যক্তিগত কল্যাণই নিশ্চিত করে না, বরং সমাজের বৃহৎ পরিসরে উন্নয়নের পথ সুগম করে। নারীদের জোরপূর্বক বিয়ে দেওয়া এবং বিবাহে তাদের কোনো মতামত না নেওয়ার বিরুদ্ধে তিনি কড়া বিরোধ জানিয়েছিলেন। 1850 সালে তার লেখা বাল্য বিবাহের দোষ প্রবন্ধে তিনি ব্যাখ্যা করেছিলেন যে সৃষ্টিকর্তা জগতের সকল প্রাণীর মধ্যেই নারী ও পুরুষ সৃষ্টি করে সমতা বিধান করেছেন, তাই ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে তাদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ঘোরতর অন্যায়। উন্মুক্ত সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও কুসংস্কারকে দূর করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা তথা ভারতে অসামান্য ভূমিকা রেখে গেছেন। তার অবদান অসীম।

বিদ্যাসাগর মহাশয়ের রচনার মধ্যে রয়েছে বোধোদয়, কথামালা, আখ্যান মঞ্জুরি, বেতাল পঞ্চবিংশতি এবং সীতার

বনবাস। পাঠ্যপুস্তক রচনা ও বাংলা গদ্যের বিকাশে তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আজ তারই জন্মদিবসে আমাদের বাঙালির শতকোটি প্রণাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে।

আজ 30শে সেপ্টেম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ দিন, আন্তর্জাতিক অনুবাদ দিবস। ভাষার বৈচিত্র্যের মধ্যেও মানুষে মানুষে যোগাযোগ, ভাবের আদান প্রদান এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে অনুবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভাষার ভাব, অনুভূতি ও জ্ঞানকে অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই সৃজনশীল কাজকে সম্মান জানাতেই আজকের এই বিশেষ দিন। ভাষা আলাদা হতে পারে, কিন্তু অনুভূতি, মানবিকতা ও ভালোবাসার ভাষা সার্বজনীন। 30শে সেপ্টেম্বরকে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে হিসেবে ঘোষণা করে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। 24শে মে 2017 সাধারণ পরিষদ রেজলিউশন 71/288 গ্রহণ করে এই দিবস ঘোষণা করে। এই দিবসের উদযাপনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিল FIT, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেশন, যারা অনুবাদক, দোভাষী এবং ভাষা পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য এই দিনটি পালন করে এসেছে। আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই বিশ্বের সমস্ত অনুবাদক গণকে, আন্তর্জাতিক অনুবাদ দিবসের আন্তরিক শুভেচ্ছা সকলকে।

ভালোবাসা একটি ছোট্ট শব্দ, অথচ এর গভীরতা অসীম। ভালোবাসা কখনো মুখের কথায় প্রকাশ পায়, কখনো নীরবতায়, আবার কখনো একটি সুরের মধ্যে দিয়ে হৃদয় ছুঁয়ে যায়। কখনো আমরা ভালোবাসাকে খুঁজি খুব কাছে, অথচ তা লুকিয়ে থাকে আমাদের চারপাশের মানুষগুলোর যত্নে, মমতায় এবং অনুভূতিতে। আবার কখনো হারিয়ে যাওয়া কোনো সম্পর্ক, কোনো স্মৃতি বা কোনো প্রিয় মানুষকে মনে করে আমাদের মন প্রশ্ন করে, কোথায় ও ভালোবাসা? এই খোঁজ, এই অনুভূতি আর ভালোবাসার আবেগকে সুরের মাধ্যমে তুলে ধরার এবার পরিবেশনা এই গানটি আপনাদের জন্য।

0: ভালোবাসা মানে কি শুধু দুজন মানুষের সম্পর্ক? না, ভালোবাসার কোনো একটাই সংজ্ঞা নেই। ভালোবাসা কখনো একজন মানুষকে ঘিরে, কখনো পরিবারের প্রতি, কখনো বন্ধুত্বে, আবার কখনো নিজের কাজের প্রতি এক গভীর টান। কখনো আমরা ভালোবাসি আমাদের স্বপ্নকে, কখনো আমাদের সৃষ্টিকে, কখনো প্রকৃতিকে, আবার কখনো খুব সাধারণ কোনো প্রিয় জিনিসকে, যার সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি। আর একটা ভালোবাসা আছে যেটাকে আমরা অনেক সময় ভুলে যাই, সেটা হলো নিজের প্রতি ভালোবাসা। নিজেকে সময় দেওয়া, নিজের ভুলকে ক্ষমা করা, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, এও কিন্তু ভালোবাসা। কখনোই ভালোবাসা আনন্দের, কখনো অভিমানের, কখনো অপেক্ষার, কখনো হারানোর বেদনার, আবার কখনো নিজের কাছে ফিরে আসার। তাই ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভালোবাসা আছে আমাদের কাজের মধ্যে, আমাদের দায়িত্বে, আমাদের স্বপ্নে, আমাদের স্মৃতিতে, আর সবচেয়ে বড় কথা, নিজেকে এবং জীবনকে ভালোবাসার মধ্যে দিয়ে।
1: আকাশ বড়।

0: ভালোবাসা শব্দটা শুনলেই আমাদের মনে প্রথমে আসে দুজন মানুষের কথা, একটি সম্পর্ক, কিছু অনুভূতি, কিছু প্রতিশ্রুতি। একজন শিল্পীর কাছে তার শিল্প, একজন শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রী, একজন নৃত্যশিল্পীর কাছে তার নৃত্য, একজন সঙ্গীত শিল্পীর কাছে তার সঙ্গীত, এসবই তো ভালোবাসা। আর যারা ছেড়ে চলে যায় তাদের ভালোবাসা চিঠির মাধ্যমে খুলে পাওয়া যায়।
1: হিরেরাংটি রিলিজ করল না, কেউ দেখল না, কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানাল। যারা দেখলেন তারা বললেন ভালো। আমার বন্ধু দেবু বললো অত সিরিয়াসলি নিস না, ও ইনভাইটেড শোতে সবাই ভালোই বলে। হিরেরাংটি পড়ে রইল ক্যানবন্দি হয়ে, আর আমার মাথার মধ্যে তৈরি হলো আরেকটা স্মৃতির ভল্ট। পরে অবশ্য কোনো একটা স্যাটেলাইট চ্যানেল বেশ কবার হিরেরাংটি দেখিয়েছে, কিন্তু প্রথমত সে অনেক পরে, আর হঠাৎ টিভি খুলে ছবি দেখার জন্য কেউ তো তৈরি থাকেন না। প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না, আমি সে চেষ্টাও করিনি। তারপর একদিন দেখলাম অনেক সব অন্য ছবির ভাবনা মাথার মধ্যে কিলবিল করছে, তারাই এসে দুঃখটাকে দূরে সরিয়ে দিল। আমি তাদের কড়াভাবে শাসন করলাম, আমার প্রথম ছবি রিলিজ করেনি তোমরা জানো, দ্বিতীয় ছবি নিয়ে ভাবার কোনো অধিকার আমার নেই, যাও তোমরা। তারা আমার শাসনের কোনো তোয়াক্কাও করল না, নিজেদের মতো করে নিত্য নতুন চেহারায় গজিয়ে উঠতে লাগলো। সেই সব আন্তাবড়ি ভাবনার কোন গোপন সুড়ঙ্গ পথে খেলার গল্পটা মাথার ভেতর কোন একটা মক্ষম খুপড়িতে গিয়ে বাসা বেঁধেছিল জানি না, তবে কবে যেন একদিন আকাশি নীলমালাটের একটা নালন্দা ফুলস্কেপ খাতার পাতায় তাড়াহুড়োর হাতের লেখায় সেটা একটা গোটা চিত্রনাট্যের খসড়া হয়ে গেল। ছবির গল্পটা একজন নতুন ফিল্ম মেকারকে নিয়ে, আমারই মতো তার অনেক স্বপ্ন, আর সেই সঙ্গে স্বপ্ন দেখার ঝুঁকি। সেও আমারই মতো একজন বড়, যে ধরে নিয়েছিল তার কোনোদিন ভাব হবে না কোনো ছোটর সঙ্গে। বহুদিন পর্যন্ত ভাবতাম ছবিটা যদি কখনো হয় এক যে আছে রাজা নাম দিলে কেমন হয়।
0: সত্যি যার কণ্ঠ

আজকে শুনলাম ঋতুপর্ণ ঘোষ, সে সত্যিই আমাদের বাঙালির কাছে একজন রাজাই বটে। বন্ধুরা, ভালোবাসা কখনো মায়ের চোখের সন্তানের জন্য, কখনো আবার বাবার নীরব চিন্তায়, কখনো বন্ধুর পাশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকার মধ্যে। ভালোবাসার কখনো প্রেমের, যেখানে থাকে অপেক্ষা, অভিমান, কাছে পাওয়ার ইচ্ছে। আবার কখনো সেই ভালোবাসায় হয়ে ওঠে বিচ্ছেদের, যেখানে মানুষটি কাছে নেই কিন্তু স্মৃতিটা থেকে যায়। আর এই সব কিছুর ওপরে ঊর্ধ্বে গিয়ে আমাদের বাবা মায়ের ভালোবাসা, ভগবানের প্রতি বিশ্বাস, সেই নিয়েই আমাদের জীবন।

ভালোবাসা আছে প্রকৃতিও, প্রতিটি গন্ধে, বৃষ্টির ভোরের আলোয়, সমুদ্রের ঢেউয়ে, একটি গাছের ছায়ায়, তালে ছন্দে তার আপন মহিমায়। নিজেকে সম্মান করে, ভুলকে মেনে নিয়ে, স্বপ্নকে বাঁচিয়ে রেখে, কখনো কষ্টের নিজের সীমানায় না এসে, স্বপ্নে স্বপ্ন দেখা এগিয়ে যেতে, প্রত্যেকবার বলতে হবে আমি পারবো, এটাই ভালোবাসা। তাই ভালোবাসার মুড সবসময় একরকম নয়।